বিদুর শ্রোতা, মৈত্রেয় বক্তা, সৃষ্টি সর্জনার বর্ণনাক্রমে দিন রাতে পক্ষ মাস বর্ষ ইত্যাদির স্বরূপ, যুগ মানঙ্কর উৎপত্তি ও বৈশিষ্ট্য, মন্বন্তর মানঙ্করে ভগবানঙ্কর আত্মপ্রকাশ, অমুখ দৃষ্টিরে ব্রহ্মাঙ্কর বেদ সৃষ্টি, সনক সনন্দ কুমার সনাতন আদিঙ্ক জন্ম ইত্যাদি গোটিক পরে গোটিয়ে দিব্য কল্পনা মালা গুন্থিলা পরি গুন্থা হয়েছে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 ରେ ତିଆରି ହେଇଥିଲା।

শঙ্কর ভৌণী আজির বসুন্ধর কার্যক্রমকু আপন মানঙ্গর অনেক অনেক স্বাগত। আজির উপস্থাপনায়

শ্রোতা বন্ধু, চিত্রশালা ইন্দ্রধনুরে পুণিথরে আপনার স্বাগত। আপনার শুণুলে আরিয়ান চলচ্চিত্র গীত জানে মন, প্রেমর অনুভূতি সঙ্গীতরে বান্ধিবরে বলিউড সদা আগরে। এবে শুণবা 1983 মশিহার সুপরহিট চলচ্চিত্র অবতার লোকপ্রিয় গীত ওপরওয়ালে তেরা জবাব নাহি। কিশোর কুমার ও আশা ভোঁসলে কণ্ঠে লক্ষ্মীকান্ত প্যারালাল সঙ্গীতর এ গীত।

শ্রোতা বন্ধু, প্রেমর মধুর অনুভূতিকে নেই এবে শুনিবা আউ এক সুন্দর গীত। জুবিন ও শ্বেতা পণ্ডিত কণ্ঠরে এবং নিখিল সঙ্গীতরে বর্ণীল হয়ে গীত তু জানছে প্যারা।

0: আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শ্রোতা বন্ধু শুভ সন্ধ্যা আজ আইনা কার্যক্রম কু স্বাগত করুছু মু আপনাকে উপস্থাপিকা শ্রী আউ মু স্বাতি বন্ধু জীবন এক চলন্তি পথ সময় এহার রথ সুখ দুঃখর চকা চালি থাকে নেই নুয়া এক পথ হারিবা নাহি থকিবা নাহি চালিবা আমার ধর্ম এই জীবন পথরে হি লেখা হুয়ে মানিষর কর্ম
1: ঠিক কহিছ শ্রী কাহা পাইঁ এই রাস্তা মসৃণ তো কাহা পাইঁ কণ্টকিত কিন্তু প্রকৃত পথিক সেই যে প্রতিবন্ধক কু ডরি অটকি যায় নাহি

শ্রোতা বন্ধু, স্বচ্ছতা হি হেউচি সুস্থ ও সুন্দর জীবনর মূল আধার। যেউঠারে স্বচ্ছতা রহিথায়, সেঠারে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি মধ্যে রহিথায়। এক স্বচ্ছ পরিবেশ কেবল আম শরীরকু সুস্থ রাখে না, বরং আম মনকু মধ্যে প্রফুল্লিত রাখিথায়। আম দেশে স্বচ্ছতা প্রতি সচেতনতা বড়াইবা পাই আম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এই স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ করেছিলেন। এই অভিযান আমাকে নিজ ঘর, বিদ্যালয়, গাঁ ও শহরকু পরিষ্কার রাখিবা পাই প্রেরণা দেইথায়। যেতবেলে আমি চারিপাখ সফা সুতরা রাখু, সেতবেলে বিভিন্ন রোগর সংক্রমণ কমি যায় এবং লোকমানে সুস্থ জীবন বিতেই পারন্তি। স্বচ্ছ পরিবেশ আম ভবিষ্যৎকু উজ্জ্বল করিথায়। আজির শিশু মানে আসন্তকালির নাগরিক। যদি সেমানে এক স্বচ্ছ ও সুস্থ পরিবেশে বড়িবে, তেবে সেমানে শারীরিক ও মানসিক ভাবরে সুদৃঢ় হেবে। এহা দেশর বিকাশ ও প্রগতিকু মধ্যে ত্বরান্বিত করিব। হ্যাঁ শ্রোতা বন্ধু, পরিবেশ প্রদূষণ আজি বিশ্বর এক বড় সমস্যা। প্লাস্টিকর অত্যধিক ব্যবহার, অলিয়া আবর্জনার অব্যবস্থিত পরিচালনা এবং অস্বচ্ছতা আম প্রকৃতিকু ক্ষতি পৌঁছাউছি। তেণু আমি সমস্তে গছ লগাইবা, প্লাস্টিক ব্যবহার কমাইবা এবং পরিবেশকু স্বচ্ছ রাখিবা পাই সংকল্প নেবা। আমার এই ছোট ছোট পদক্ষেপ আগামী দিনরে এক বড় পরিবর্তন আনিপারিব। যদি প্রত্যেক নাগরিক স্বচ্ছতাকু নিজের দায়িত্ব বলে ভাবন্তি, তেবে যাই আম দেশ আহরি সুন্দর এবং সমৃদ্ধ হয়েপারিব। তেণু শ্রোতা বন্ধু, আসন্তু আমি সমস্তে মিশি স্বচ্ছ পরিবেশ গড়িবা এবং এক সুন্দর, সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ পাই কাম করি।

0: শ্রোতা বন্ধু, শুনিলে তো স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ বিষয়ে কেতে গুড়িয়ে বিশেষ কথা। হম, সমস্ত জীবনের স্বচ্ছতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক স্বচ্ছ পরিবেশ কেবল আমি রোগমুক্ত রক্ষে না, বরং আমার চিন্তাধারা, জীবনশৈলী এবং সমাজকে মধ্য উন্নত করে থাকে। আজ আমি যে পরিবেশে বাস করুছু তাহার সুরক্ষা ও স্বচ্ছতা রক্ষা করা আমার সমস্ত কর্তব্য। তেণু আসন্তু আমি সমস্তে মিশি এই সংকল্প নেবা যে স্বচ্ছতা কেবল এক দিনর কার্যক্রম ভাবরে নুহে, বরং দৈনন্দিন জীবনর এক অভ্যাস ভাবরে গ্রহণ করিবা। কারণ আজির স্বচ্ছ পদক্ষেপ হি আসন্তকালীর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতর ভিত্তি স্থাপন করিব। সেথিপাই কুহাযাউছি সুস্থ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ। তবে শ্রোতা বন্ধু, এই সুন্দর বার্তা সহ মু আজির এই কার্যক্রমকু এইটি রাখুছি। নমস্কার।
1: শুণুলে আকাশবাণী রাউরকেলা কেন্দ্র প্রস্তুত উজ্জ্বল আমদেশ। এখন প্রযোজনা করে বসন্ত কুমার স্বাইঁ, উপস্থাপনায় সৌম্যাশ্রী মহান্তি।

শ্রোতা বন্ধু সম্মুখে রামায়ণ কথাবস্তুটি উপস্থাপন করা চিন্তা করেছি। সজ্জন পিতৃসত্য পালন করা উদ্দেশ্যে রাম লক্ষ্মণ সীতা পঞ্চবটী বনরে বাস করুথা। পঞ্চবটী বনরু সীতা অপহৃত হয়ে রাবণক দ্বারা লঙ্কা কটকক চালি যাইছেন। সীতা অন্বেষণ করা সময়রে সুগ্রীব সহিত মিত্রতা স্থাপন করে সমুদ্র উপরে আজ্ঞা সেতুবন্ধ নির্মাণ করা পরে রামচন্দ্র সুবলয়া পর্বতরে বাস করেছেন। সীতা উদ্ধার করা উদ্দেশ্যে রাম এবং রাবণক মধ্যে তুমুড় সংগ্রাম কবিঙ্ক ভাষারে বারিদে বারিদ মেড় হেলা প্রায় রক্ষ রাক্ষ শঙ্ক। বারিদ কহিলে মেঘ, মেঘরে মেঘ লড়াই হলে যে প্রকার ঘোর গর্জন শুভে রক্ষ রাক্ষ শঙ্কর দ্বন্দ্ব মধ্যে এ প্রকার গর্জন শুভুছে। এ মহাসংগ্রামে রাবণর পুত্র নাতি সহিত অনেক সৈন্য সামন্ত তথা ভাই কুম্ভকর্ণ মৃত্যুবরণ করিবারু বীরস বদনরে বসি ত্রিপুর বিজয়ী রাবণ চিন্তা করুছি।

নিজে লিখিছন্তি সীতা হরণ রাবণ মরণ তথাপি আপন সে কথা কু ভুলি যাই সীতা অপহরণ করি মোর সমস্ত পুত্র নাতি কু আপন মারি সারিলেনে শ্রবণ করি রাবণ কহুছন্তি গো মন্দদরি ইয়ে বাস্তবরে দণ্ডে নিমিষে থিলে প্রাণ নেই নপারে জন্তুরাণ মু কোন তোমার পুত্র নাতিঙ্কু মারিছি বাস্তব কথা।

শ্রোতা বন্ধু, প্রেম যেতেবেলে গভীর হইয়ায় সেতেবেলে অপেক্ষার প্রতীক্ষণ অনন্ত লাগে। প্রিয় মনিষকু ন দেখিলে মন অস্থির হয়ে উঠে, তাঙ্কর গোটিয়ে গোটিয়ে ঝলক পাই হৃদয় ব্যাকুল হয়ে পড়ে। প্রেমর এই আকুলতাকু মনে রাখি পরবর্তী গীতকু যা। গীতটি হচ্ছে কিতনি বেচেন হোকে।